কুপিয়ানো গিরেস্ত মনে স্তন হয় যাচি তিজোরি নটানি ভরিলি আসতা খরে অর্থান গিরেস্ত মনে স্তোচ যাচি জীবিত মগা লোকানি ভরিলি আসতা।